নমস্কার বন্ধুরা, আকাশবাণী চাইবাসা কেন্দ্রের এফএম এর 101.7 মেগাহার্জে দূরের কাছের অগণিত শ্রোতা বন্ধুরা, যারা আমাদের অনুষ্ঠান শুনছেন আজকের এই ঘন বর্ষার রিমঝিম দিনে, তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা সাতরং অনুষ্ঠান। সঞ্চালনার দায়িত্বে রয়েছি আমি চম্পা বক্সি, সঙ্গে সাথী রুদ্রাণী ঘোষ। নমস্কার। ওড়ে ওড়ে ওড়ে পিছলে গেলাম সিঁড়িতে পড়ে, মনীষ কিন্তু হাতটা আমার নীল ধরে। বৃষ্টি, তুই জলের ধারায় পিছল করছিস, সাবধান সাবধান, নইলে যাবে পড়ে। মনীষ, তোমার ছোঁয়ায় আমার ছোট্ট হৃদয় নিল কেড়ে। রাত ভোর জেগে রইলাম বৃষ্টির রিমঝিম শব্দ শুনে, আর রইলে আমার গোপন হৃদয় কোণে। কত স্বপ্ন বুনলাম, কোনো চলল যত ছেড়ে সেই পুরানো স্মৃতির কোণে। নৌকা ভাসাতাম তবে কাগজের নৌকো, মনীষ থাকতো পাশের বাড়িতে, তাইতে রঙিন কত নৌকো ছেড়ে দিতেম আমার হৃদয় বুনে। বহুদিন পর বৃষ্টি, তুমি আবার সেই পুরানো স্মৃতির খাতা খুলে দিলে এনে। বৃষ্টি, তাইতে তোমায় আমি এত ভালোবাসি, এবার তাহলে আমি আসি।

শেষ, পরের দিনের বৃষ্টির অপেক্ষাতে রইলাম। বৃষ্টি ভেজা মনে তোমার গোপন ভালোবাসার টানে সারাটা জীবন বৃষ্টির অপেক্ষাতে থাকতে আমি রাজি। মনীষ মুচকে হেসে ছোট্ট করে বললে, তুমি একটা পাজি। নমস্কার শ্রোতা বন্ধু, এখন এই বর্ষা বা বৃষ্টির দিনে ছোট বাচ্চাদের কিভাবে সাবধানে রাখবেন এই বিষয়ে একটু আলোচনা। বর্ষার সময় কীটাণু ব্যাপকভাবে বাড়তে থাকে। বর্ষাতে পোকামাকড় থেকে বাচ্চাকে বাঁচাতে হবে। বর্ষার সময় ঘর এবং চারপাশ পরিষ্কার রাখার সাথে সাথে বাচ্চাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জামা কাপড় ভালো করে সাবান জলে ধুয়ে শুকিয়ে রাখতে হবে। বর্ষাতে ইনফেকশন থেকে বাঁচাতে হবে। বর্ষাতে জল ফুটিয়ে তবেই খাওয়াবেন বাচ্চাকে। মেঝে কিন্তু ফিনাইল কিংবা ডেটল দিয়ে পুছে শুকনো করে রাখবেন। বাচ্চা যদি নিচে খেলাধুলা করে তাহলে কোনো অসুবিধা হবে না। আর বাচ্চার ব্যবহৃত বাসন ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে নেবেন। আর শ্রোতা বন্ধুরা, এই সময় সবচেয়ে জরুরি বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বর্ষাতে এটা মনে করবেন না যে বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগবে, তাই বাচ্চাকে স্নান করাবেন না, এটা কিন্তু একদম করবেন না। এই মৌসুমে চিপচিপে গরম থাকে, তাই বেশিরভাগ বাচ্চাকেই ঘামাচি কিংবা র্যাশ হতে পারে। তাই প্রত্যেক দিন একবার করে ঠান্ডা গরম সুষুম জলে অবশ্যই স্নান করাবেন। আর বাচ্চা যে কাপড় পরবে সেটা কিন্তু একেবারে যেন শুকনো হতে হবে, তা না হলে বাচ্চার ভেজা ভাব জামা কাপড় থেকে র্যাশ হতে পারে। বাচ্চার বেডশিট যেন শুকনো পরিষ্কার ধোয়া থাকে। বর্ষার সময় যখনই রোদ বার হবে তখনই বাচ্চার কাপড় রোদে দিন, একটু খেয়াল রেখে যেন সেটা আবার ভিজে না যায়। তাহলে কোনো প্রকারের জার্মস থাকলে সেটা কিন্তু মরে যাবে। আর বেবি যদি ছোট থাকে তাহলে রাত্রে ডাইপার পরালে ভালো হয়, এতে ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা অনেকটাই কম থাকে। শ্রোতা বন্ধুরা, আর শ্রোতাবন্ধু, আজ 20 আগস্ট, ওয়ার্ল্ড মসকিউটো ডে। প্রথমেই বলি যে যখন আমরা যুদ্ধের কথা বলি তখন বড় বড় সেনাদের কথাই প্রথমে মনে আসে, আধুনিক হাতিয়ার বা অস্ত্রের কথা মনে আসে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে মানব ইতিহাসের সবচেয়ে ঘাতক হাতিয়ারা কোনো বন্দুক বা বোম নয়, বরং একটা ছোট্ট মাছার বা মশা? এটা এত ছোট হওয়া সত্ত্বেও এত বড় হানিকারক যে প্রত্যেক বছর লাখো লাখো মানুষের জীবনকে সংকটের মুখে ফেলে দেয়। তাই বিশ্ব মশা দিবস প্রত্যেক বছর 20 আগস্টে মানানো হয়ে থাকে। আসলেই এই দিবস ওই ঐতিহাসিক খোঁজের স্মৃতির কারণে পালন করা হয়। যখন 20 আগস্ট 1957

1990 সালে ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস, যিনি সিদ্ধান্তে আসেন যে মাদা অ্যানোফিলিস মশাই ম্যালেরিয়া রোগ ছড়িয়ে দেয়, যেটা চিকিৎসা বিজ্ঞানে ক্রান্তি এনে দিয়েছিলেন এবং মানবতাকে এক নতুন পথের সন্ধান এনে দিয়েছিলেন। এই উপলব্ধির সম্মানে 20 আগস্ট বিশ্ব মশা দিবস মানানো হয়। স্বচ্ছতা এবং জাগরূকতা দিয়েই কিন্তু এই মশাবাহিত রোগ নির্মূল করা সম্ভব। তাই মশারি ব্যবহার করবেন, মশা যাতে না কামড়ায় সেই ক্রিম গায়ে লাগাবেন, ধোঁয়া বা ধুনো ঘরে দেবেন ইত্যাদি দিয়ে মশা থেকে বাঁচার চেষ্টা করবেন এবং জল জমতে দেবেন না। সত্যি ওই সময় মানুষ ম্যালেরিয়াকে এক অভিশাপ বা দূষিত হাওয়ার পরিণাম মনে করতেন, কিন্তু এক বৈজ্ঞানিকের জিজ্ঞাসা, পরিশ্রম, দৃঢ় সংকল্প সত্যের উজাগর করেছেন। এই বর্ষার সময় মশার বংশ বৃদ্ধি পায়, চারিদিক তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের। আর এই বর্ষার সময় তাই মশাবাহিত বহু রোগ হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এখন জানতে হবে যে কী কী করলে মশা ঘরে প্রবেশ করতে পারবে না। কিছু ঘরোয়া টোটকাও আছে যেটাতে শুধু মশাই না, কিছু পোকামাকড়ও ঘরে আসবে না। এটা হলো যে একটি পাত্রে কিছুটা জোয়ান রাখতে হবে এবং কর্পূরের সাথে সেটা ধোয়া লাগিয়ে দেবেন এবং দরজা জানলা বন্ধ করে তারপরে খুলে দেবেন, দেখবেন সেটা চলে যাবে। আর আমাদের সচেতন করতে হবে যে মশা থেকে যাতে ছড়িয়ে রোগ মানুষের জীবনে গম্ভীর চিন্তার বিষয় না হয়, তাই সচেতন হতে হবে, মশার বংশবিস্তার রোধ করতে হবে। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া এই সকল বিভিন্ন রোগ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে জীবনকে দুর্বিষহ করে তোলে। সত্যি ভয়ঙ্কর এসব রোগ থেকে নিজেকে বাঁচাতে সকলে মিলে স্বচ্ছতার দিকে নজর দিতে হবে। বিশেষ করে স্বচ্ছ ভারত, রোগমুক্ত ভারত, ঘরের মধ্যে এবং ঘরের বাইরে নালি নর্দমা সব কিছু স্বচ্ছ পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার সকলেরই। যত্র তত্র ময়লা আবর্জনা ফেলবেন না, এক জায়গাতে ফেলবেন এবং শুকনো আবর্জনা পুড়িয়ে ফেলুন। এবং বর্ষার সময় নিজের বাড়ি এবং চারপাশে ব্লিচিং ফিনাইল ছড়াতে ভুলবেন না। যেখানে ময়লা ফেলেন সেখানেও ব্লিচিং ফেলার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই। তাই মশারি টাঙিয়ে শুতে ভুলবেন না, ঘরের কুলার টবের জল মাঝে মাঝে বদলে দেবেন, এতে মশা কিন্তু বংশবিস্তার করতে পারবে না। একটা ছোট্ট মশা কিন্তু বড় রোগের কারণ। সতর্ক থাকুন, স্বচ্ছতা রাখুন, সুরক্ষিত থাকুন। স্বচ্ছ ভারত, সুরক্ষিত ভারত। শ্রোতা বন্ধু, আগামীকাল 21 আগস্ট সদ্ভাবনা দিবস। এটার উদ্দেশ্যই হলো যে মানুষের মধ্যে সদ্ভাব এবং তার প্রসার এবং তার প্রচার করা। সদ্ভাবনার অর্থই হলো শান্তি, মিত্রতা এবং ভাইচারা। এর উদ্দেশ্যই হলো মানুষ ও সমাজ থেকে ঘৃণা এবং হিংসা দূর করা। শ্রোতা বন্ধু, এই ফাঁকে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন।

0: क्या आप तनाव, चिंता, उदासी, मानसिक परेशानी या आत्महत्या के विचारों से जूझ रहे हैं? याद रखिए, आप अकेले नहीं हैं। मानसिक स्वास्थ्य महत्वपूर्ण है। मदद के लिए संपर्क करें रिनपास कांके रांची।
1: पिछले 100 वर्षों से मानसिक स्वास्थ्य चिकित्सा के क्षेत्र में एक अग्रणी संस्थान, जहां अनुभवी विशेषज्ञों द्वारा मानसिक स्वास्थ्य संबंधी परामर्श और नशा मुक्ति का निःशुल्क उपचार उपलब्ध है। डायल करें 24/7 हेल्पलाइन नंबर 9471366697, टोल फ्री नंबर 1449 या 1800-345-4060 पर।
0: समय पर मदद लें, स्वस्थ मन बेहतर जीवन पाएं। रिनपास एवं झारखंड सरकार द्वारा जनहित में प्रसारित।
2: श्रोता बंधु, এই ফাঁকে আমরা শুনব একটি সাক্ষাৎকার, আসুন।
3: চলে এলো বর্ষাকাল। বৃষ্টি ভেজা প্রকৃতির স্নিগ্ধতা যেন সবসময় আমাদের মনকে হাতছানি দিয়ে ডেকে যাচ্ছে, আর মনের সাথে সাথে আমাদের রসনাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। বর্ষার বিকেলে একসাথে সবাই মিলে বসে তেলে ভাজা ঝালমুড়ি খেতে খেতে গল্প করার আনন্দটাই কিন্তু আলাদা। আর মাছ ভক্ত বাঙালিদের কাছে তো বর্ষার গুরুত্বই সাংঘাতিক। বাজারে ইলিশ, চিংড়ি, পার্শে, পাবদা এক কথায় বলে শেষই করা যাবে না। তাই শ্রোতা বন্ধুরা, আজ বর্ষাকালের কিছু স্পেশাল রেসিপি নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের একজন কাকিমা, শ্রীমতী চৈতালি ঘোষ। নমস্কার।
4: নমস্কার।
3: তো কাকিমা, আজ আপনি আমাদের কী রান্না শেখাবেন?
4: আজ আমি মাছের দুরকম উপকরণ শেখাবো।
3: আচ্ছা,
4: রুই মাছের উপকরণ আর ইলিশ মাছের উপকরণ।
3: আচ্ছা আচ্ছা,
4: প্রথমে আমি রুই মাছের উপকরণ শেখাবো।
3: রুই মাছ?
4: হ্যাঁ।
3: আচ্ছা,
4: রুই মাছ তো এমনি না অনেক রকম ভাবেই খেয়েছেন আপনারা।
3: হ্যাঁ হ্যাঁ।
4: আজ আমি দুধ রুই শেখাবো।
3: দুধ রুই? বাহ, নামটা শুনেই বেশ ভালো লাগছে, তার মানে প্রিপারেশনটাও খুব ভালোই হবে।
4: দুধ রুইয়ের উপকরণ হচ্ছে 2 কাপ দুধ, গরম মশলা, রুই মাছ, আদা বাটা, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, নুন, চিনি, সর্ষের তেল ও 1 চামচ ঘি।
3: ঘি? আচ্ছা বাহ।
4: প্রথমে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপরে উনুনে কড়াই বসিয়ে তেল গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে রুই মাছগুলো ভেজে তুলে রাখতে হবে।
3: আচ্ছা, তো মাছটাকে একটু বেশি করে ভাজতে হবে না হালকা ভাজতে?
4: না, কড়া ভাজতে হবে না, একটু হালকা ভাজতে।
3: হালকা ভাজা থাকবে।
4: হ্যাঁ। তারপরে ওই তেলে প্রথমে গরম মশলা ফোড়ন দিতে হবে। গরম মশলা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, কুচানো পেঁয়াজ।
3: আচ্ছা,
4: কুচানো পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। বেশ একটু গোলাপি গোলাপি ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আদা বাটা দিতে হবে। আদা বাটা দিলে, আদা বাটাটা একটুখানি ভাজা হলে তার মধ্যে নুন, হলুদ, তারপরে নুন, চিনি ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে।
3: আচ্ছা,
4: দিয়ে ভাজতে হবে ভালো করে। তারপরে ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছগুলো দিতে হবে। মাছগুলো দেবার পরে দুধটা দিয়ে দিতে হবে, 1 কাপ দুধ।
3: আচ্ছা,
4: 1 কাপ দুধ দিয়ে দিলেন, 1 কাপ দুধ দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটতে দিতে হবে।
3: আচ্ছা,
4: ফুটে গেলে একটু তারপরে 5 মিনিটের জন্য ওটাকে ঢেকে দিতে হবে।
3: আচ্ছা,
4: ঢাকা হয়ে গেলে, 5 মিনিট হয়ে গেলে তারপরে আবার ওটাকে খুলে আবার 1 কাপ দুধ দিতে হবে।
3: আচ্ছা,
4: যে দুধটা 1 কাপ, 1 কাপ রয়েছে সেই দুধটা দিয়ে দেবে।
3: আচ্ছা আচ্ছা,
4: দিয়ে দেওয়ার পরে আবার মাছগুলোকে উল্টে দিতে হবে। মাছগুলোকে উল্টে দিলে দুপিটেই দুধটা চলে যাবে,
3: দুপিটেই মাছের মানে।
4: তারপরে ওটাকে আবার ঢেকে দেবেন 5 মিনিট।
3: আচ্ছা,
4: ব্যাস। তারপরে 5 মিনিট পরে ঢাকনা খুলে ঘি দিতে হবে তার মধ্যে 1 চামচ।
3: আচ্ছা, রান্নাটা হয়ে যাওয়ার পর লাস্টে ঘি,
4: লাস্টে 1 চামচ ঘি দিতে হবে।
3: আচ্ছা,
4: আর ঘি দিয়ে তারপরে নাবিয়ে দেবেন, নাবিয়ে পরিবেশন করবেন।
3: শুনেই মানে বেশ ভালো লাগছে, এটা বেশ নতুন রকমের রান্না।
4: কিছুই থাকে বাড়িতে, বেশি উপকরণও লাগে না।
3: হ্যাঁ, সমস্ত উপকরণই মোটামুটি বাড়িতে থাকে, উপস্থিত থাকে, দুধও থাকে, সমস্ত কিছুই থাকে। আর আরেকটা কি বলছিলেন আপনি, ইলিশ মাছের একটা রেসিপি?
4: ইলিশ মাছের দো পেঁয়াজা।
3: ইলিশ মাছের দো পেঁয়াজা
4: অনেক রকম, সর্ষ বাটা, ভাপাই, এইসব সবই খেয়েছেন, কিন্তু ইলিশ মাছের দো পেঁয়াজা,
3: এই রেসিপিটাও বেশ নতুন। নাম শুনেই বোঝা যাচ্ছে যে নতুন রকমের কিছু রেসিপি হবে।
4: এতে উপকরণ লাগবে ইলিশ মাছ, বেশি করে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, নুন, তেজপাতা, জিরে গুঁড়ো,

0: হলুদ ও কাঁচা লঙ্কা।
1: আচ্ছা,
0: প্রথমে ইলিশ মাছটা ধুয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে ইলিশ মাছটা ভাজতে হবে। ইলিশ মাছ বেশি ভাজতে নেই, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়।
1: হ্যাঁ, কারণ ইলিশ মাছের থেকে একটা তেল ছাড়ে,
0: বেরোয় এমনিতেই তেল। ইলিশ মাছ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ইলিশ মাছ একটু ভাজা হলে তুলে রেখে দিতে হবে। তার মধ্যে এবার তুলে রেখে পেঁয়াজের মধ্যে তেজপাতা দিতে হবে, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।
1: আচ্ছা,
0: পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ কুচি বেশ গোলাপি গোলাপি ভাজা হলে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিতে হবে।
1: আচ্ছা,
0: জিরে গুঁড়ো দিতে হবে,
1: জিরে গুঁড়ো, সমস্ত মশলা,
0: হলুদ দিতে হবে, তারপরে নুন।
1: আচ্ছা,
0: নুন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করার পরে মাছগুলো দিয়ে দিতে হবে।
1: আচ্ছা,
0: মাছগুলো দিয়ে একটু জল দিতে হবে।
1: আচ্ছা,
0: তারপরে কাঁচা লঙ্কাগুলো ওগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে।
1: আচ্ছা,
0: ঢেকে দিলে বেশ মাছটা ফুটে গেলে বেশ হয়ে,
1: তো আঁচটা কি বাড়ানো থাকবে না?
0: আঁচটা কম থাকবে,
1: কম
0: কম আঁচে করতে হবে
1: এটা।
0: কম আঁচে করলে ভালো হয় রান্নাটা। তারপরে ঢাকনা খুলে তারপরে একটু বাড়িয়ে দিয়ে আঁচটা ওটা নামিয়ে দিতে হবে।
1: আচ্ছা,
0: হয়ে গেল ইলিশ মাছের দো পেঁয়াজা।
1: বাহ, তো শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর দুটো মাছের রেসিপি কাকিমার কাছ থেকে শুনলেন। তো শুধু শুনলে কি হবে, ঘরেও একবার রান্না করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের মতো আমাদের সাক্ষাৎকার পর্বটি এখানেই শেষ করছি। নমস্কার।
0: নমস্কার
2: শ্রোতা বন্ধু, ভারতের যারা গণদেবতা, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামী নিজেদের জীবন অনায়াসে দেশ মাতৃকার চরণে সমর্পণ করেছেন, তারা বিশ্বাস করতেন দেশ মৃন্ময় নয়, চিন্ময়। শিক্ষায়, সংস্কৃতিতে, চিন্তায় দেশের মানুষ যদি প্রকাশমান হয়, তবেই দেশ পূর্ণ মহিমায় প্রকাশিত হবে। আমাদের দেশের স্বাধীনতার পূজারীগণ জীবনের পার্থিব সমস্ত সুখ ত্যাগ করে শুদ্ধ মুক্ত হয়েছিলেন, তাই তারা দেবত্ব প্রাপ্ত হয়েছেন। তাই তো এই দেশ প্রেমিকগণ ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান, তাদের সৃষ্ট, তাদের দৃষ্টি উদার, স্বচ্ছ। এই কারণেই তারা আমাদের কাছে গণদেবতা রূপে পূজিত হন। ভারতের এই রকম বহু গণদেবতার মধ্যে আজকের আলোচ্য বিষয় হল দুজন, তিনি হলেন লোকমান্য তিলক এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা দেশমাতাকে যেমন সর্বস্ব দিয়ে সেবা করেছেন, ঠিক তেমনই তার পূর্বসূরি দেশপ্রেমিকদের শ্রদ্ধায় সম্মানে বন্দনা করেছেন। একটি চিঠিতে 20/8/25 সুভাষচন্দ্র তিলকের চরণে তার বন্দনা গান সমর্পণ করেছেন। জানুয়ারির শেষাশেষি হবে, যখন মান্দালায় জেলে বদলির হুমকি আসে নেতাজি সুভাষচন্দ্রের, তখন নাকি মনে হয়নি যে এই মান্দালায় জেলেই স্বর্গত লোকমান্য তিলক দীর্ঘ কালব্যাপী কারাবাসের অধিকাংশ সময় অতিবাহিত করেছিলেন। জেলের নানা প্রতিকূলতার সত্ত্বেও লোকমান্য তিলক গীতাভাষ্য লিখেছিলেন, যা নাকি আমার ক্ষুদ্র বিবেচনায় তাকে শঙ্কর ও রামানুজের মতন প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে একাসনে প্রতিষ্ঠিত করেছেন। সেই কারাগার কাঠের বেড়া দিয়ে এমনভাবে তৈরি যে গ্রীষ্মকালে প্রখর তাপ, রোদ এবং বর্ষাকালে বৃষ্টি, শীতকালে শীত, এমনকি সারা বছর ধরে যে ধুলোয় ঝড় বয়, তা থেকে আত্মরক্ষার কোনো উপায়

এখানেই নেতাজি সুভাষের নির্বাসন হয়েছিল ঠিকই, কিন্তু অন্যান্য জেলের মতো নোংরা, একঘেয়ে এবং বৈচিত্র্যহীন, তবুও এটি আমার কাছে একটি পবিত্র তীর্থস্থান। শ্রোতা বন্ধু, এই ফাঁকে আমরা শুনে নেব একটি দেশাত্মবোধক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আসুন।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আজকের মতো বাংলা সাতরঙ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। পরিচালনায় আছি আমি চম্পা বক্সী, সঙ্গে সাথী রুদ্রাণী ঘোষ। নমস্কার।